0: अवश्य अवश्य, श्री सूर्य नारायण जी की कृपा हम सब के ऊपर रहे, हम सदा ही प्रकाशित में रहे, सदा हमारा आंगन हमारा राह जो है उन्हीं के प्रकाश राह में हम चले, उनका आशीर्वाद हम सब के ऊपर सदा रहे। यहाँ तक था आपके लिए भक्ति कार्यक्रम जो आपने श्रवण की है, पेश किया गया आपके लिए फाउन हिंदुस्तानी रेडियो के जरिए से। 8:01 गुजर गया है, यहाँ से हम विज्ञापन लगा देते हैं, विज्ञापन के बाद आपसे ज़रूर से फिर यहाँ से जुड़ जाएंगे।
1: हर काम के लिए, हर अपर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट ही और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अपर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 9736523747। मेरे इन्फो www.radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocatenkantoor aan het Ram Zoet Wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakil ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raam Zoet, aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raam Zoet.
5: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Bart Meijer.
6: Philip Morris blijkt indirect miljoenen te hebben geïnvesteerd in de grootste Nederlandse wietkweker die meedoet aan het wietexperiment. Dat ontdekte de Groene Amsterdammer en Investico. Het feit dat de tabaksproducent eerst iedereen verslaafd probeerde te maken aan sigaretten en nu blijkbaar markt ziet in wiet is volgens de ChristenUnie en het CDA geen goed nieuws. Het doel van het wietexperiment is om cannabis legaal te verbouwen en te onderzoeken of de georganiseerde misdaad buiten de deur gehouden kan worden. Het Nederlands elftal is in Kansas City aangekomen, de thuisstad van Oranje tijdens het WK voetbal de komende weken. Vandaag wekt Oranje een open training af. Nederlanders die in de buurt van Kansas wonen kunnen daar komen kijken. Het Amerikaanse leger voerde gisteravond nieuwe zelfverdedigingsaanvallen uit op Iran. En dit was een reactie op het neerhalen van een Apache-gevechtshelikopter door het Iraanse leger. Volgens Iraanse media vonden er explosies plaats bij diverse Iraanse

अमित कुमार किशोर दा के सुपुत्र साथ दे रहे हैं आशा भोसले जी, ये दोनों मिलाकर, दोनों मिलकर ये सुंदर सा गीत हमको सुना दी है आज के प्रोग्राम में। कहते हैं कि स्टॉप में देत, हाँ हाँ आप ठीक सुने कि स्टॉप में देत, ये सेल्फ वर्गलाइकन मेट आंदरन, यूसेल्फ वर्गलाइकन मेट आंदरन, दैट कुंत यू वेल denk ik stoppen ermee. Jezelf klein maken, helemaal niet goed. Jezelf vergelijken met anderen, jezelf klein maken. Steeds maar pleasen. Blijven hangen in het verleden. Twijfelen aan jezelf. Dit zijn geen goede eigenschappen. Wat wel goed is, begin met dit en dat zijn. In jezelf geloven. Ja, in jezelf geloven. Voor jezelf kiezen. Je grenzen bewaken. In het nu leven. Zeer belangrijk. In het nu leven. Trots zijn. Echt trots zijn. Op hoe ver je bent gekomen. Jij kunt dit serieus. Eerlijk. Ja, u hebt goed gehoord, kiezen voor uzelf. Dat wil niet zeggen dat u medemens moet gaan verwaarlozen en lelijk doen. Nee.

चार पल है यही कहीं, अमित कुमार जी के आवास में। और कहते हैं, द बेस्ट मनीर ओम सेल्फ फर्ट्रावंत विनन इस दिंगन डून वार ये बांग फॉर बेन। Het is een hele grote uitdaging. Als u dat aan kunt, dan bent u gewoon een geweldig persoon. Dat kunt u. Dat wil zeggen dat u grenzen hebt verlegd. Dat is de beste manier om zelfvertrouwen te winnen, is dingen doen waar je bang voor bent. Succes!

0: कितना अच्छा ना किशोरदा और मोहम्मद रफ़ी जी की आवाज़ में एक रास्ता दो राही, फिल्म का नाम राम बलराम नेकंतिन तख तख में ये पिक्चराइज किया हुआ फिल्म है। म्यूजिक डायरेक्टर लक्ष्मीकांत प्यारेलाल।
1: हर काम के लिए, हर अफर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए, हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अफर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार थे सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 07537324। मेरी इन्फो www.radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247. Miss Indian Beauty Pageant 2026 op zaterdag 27 juni 2026 vindt in Almere de spectaculaire finale plaats van de 3e editie van de Miss Indian Beauty Pageant Nederland. Een unieke avond van glamour, cultuur, entertainment en talent. Speciaal voor de Indiaanse en Hindoestaanse gemeenschap in Nederland. Miss Indian Beauty Pageant is de officiële Nederlandse partner in de selectie van de wereldberoemde Miss Indian Worldwide. So honey, tijdens deze spectaculaire finale strijden de finalisten in de categorieën Miss en Mister en felbegeerde kroon en de kans op de Nederlandse internationale vertegenwoordiger op het wereldpodium. De finale vindt plaats op zaterdag 27 juni 2026 om de 1500 uur tot 2100 uur in het Oostvaarden College in Almere. Verwachten! Van vol indrukwekkende Bollywood entertainment, culturele trots en een onvergetelijke show voor de jong en oud. Koop je ticket dan bij je tickets via mibb.nl ticket. Miss Indian Beauty Pageant 2026, waar schoon het talent, cultuur en samen komen.
2: Advocaten kantoor aan het Ram Soet wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakeel ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht oftewel civiele zaken, bestuur.

बैसाखी में हम मिले या ना मिले, फिर मिले ना मिले, पर जो मिले है उसे हम संयोग ले, उसे हम प्यार कर ले, उसे कुछ अच्छा से मेमोरी बना ले अपना। Je kunt niet beginnen met het volgende hoofdstuk van je leven als je het laatste maar blijft herlezen. Je kunt niet beginnen met het volgende hoofdstuk van je leven als je het laatste maar blijft herlezen. Er komt een tijd dat je moet kiezen tussen bladzijden omslaan of het boek sluiten. Daar waar een wil is, daar waar er een wil is, is zeker een weg. Door doorse passe radio fahonko op follow karte ho. Aur aapke taar ke liye bahut bahut dhanyawad. Aur sunne ke liye bhi ha. ये पल ये समय बस गवाना नहीं, एक माग एंगलक नीत मेट गेके मेंसन ओमगान, एक माग एंगलक नीत मेट गेके मेंसन ओमगान, मार या, दान, तो क्या होगा हम आपसे बताते हैं, एक माग नीत Ik mag eigenlijk niet met gekke mensen omgaan, maar ja, dan ben ik meteen al mijn vrienden kwijt. Wat vrienden jo he, dosti jo he, saheli jo he, yahan par, to aap apne aap reh sakte ho. मजाक जो है दिल के बात जो है तो एक दूसरे से कर सकते हो। और दोस्ती ऐसा होना चाहिए कि ना कि जब दोस्ती ना है तो आपके बाद वहाँ शहर में घूमे ना ना ना, तो वो दोस्ती नहीं। दोस्ती जो आपके बात जो है, जो आप बात करते हैं अपना दिल के बात करते हैं, वो वहीं तक सीमित रहे। As the sun niet wil schijnen, dan schijn je toch lekker zelf. Zo simpel is dat. En het is uiteindelijk, jij bepaalt je lot elke dag door je beslissingen.

आई बो वागित हुसैन की मेरी मोहब्बत सदा रहे है और सदा रहेगी ब्लैफ लेकर आफ्टेम तो enige echte Faun Hindustani Radio. यहाँ से ये सब गीत आपके लिए सेलेक्ट करके और आपका Faun Hindustani Radio के जरिए से चलाया जाता है. Vriendschap gaat niet om wie je al het langste kent. Het gaat om wie in je leven kwam en zei: ik ben er voor je en er ook echt was. Herkent u dat? Als het leven je laat struikelen, sunie, als het leven je laat struikelen, maak dan een mooie salto van. Dan spring je overheen en dan gaat u lekker lachen door het leven heen. En dit is ook zo mooi om te begrijpen. En het gaat als volgt. Positieve dingen gebeuren in je leven als. Positieve dingen gebeuren in je leven als je afstand houdt van de negatieve dingen. Zo simpel is dat. Alleen moet u dat kunnen doen en kunnen onderscheiden. Waar u energie van kunt ophalen en wat er negatief is, dan laat u dat maar even gewoon achter uw rug. Positieve dingen gebeuren in je leven als je afstand houdt van de negatieve dingen. Een lach is een simpele manier om er mooier uit te zien. अगर विश्वास ना हो ना तो आईना के सामने खड़ा हो जाना, शीशा जो है स्पीकर उसके सामने खड़ा हो जाना और अपने आप को चेहरा बना कर देखना, अपना गुस्सा वाला चेहरा बना दा और अपना हंसी वाला चेहरा बनाना, अपना एक चेहरे पे एक मुस्कान धर के और चेहरे आईना पे ताकना, कौन वाला सही है. En daar kunt u ook dan het negatieve, het positieve van zien. En wat het positieve is, dan neemt u dat mee

तो वक्त हो गया है कुछ ज्ञान के बातें हो जाए ना हमारे ज्ञानियों के लिए। पुराने जमाने के महान पढ़ा लिखा विद्वान श्री कॉन्फ्यूशियस ने कुछ कहा है जिंदगी लेफन जीवन के बारे में। है वसन सीनेस फिलोसोफ en leefde van 479 tot 551. Ja, zo niet lekker mee in bato kwaaps, because we naar taal kunnen bato ze zeroer kuch na kuch to hem lok zitten hier henge hemisha ki tra. To zara gaur farmaai. अर्ज क्या है श्री कॉन्फ्यूशियस ने जीवन के बारे में साथियों की। द वेरल्ड वर्ड बहेर्स डोर ओरजाक एंड गफोलग। अले दिंगन हैबन एन बिगिन एंड एन एंड। वीटन व्हाट ईर्स मुट कोमन एंड व्हाट लास्ट इज दिख्त बाय हेट लीवन टू ज़ेन। हेट गेवेटन इज द पोल स्टार द अंडरे स्टर्न। De zin van de grote lering is het duidelijk maken van de helle glans der virtus, het liefhebben van het volk en pas rust vinden in het absoluut goede. Deze moet je echt onthouden. Door slecht over anderen te praten maak je jezelf niet beter. Een hele goeie hoor. Het is beter een licht aan te steken dan de duisternis te vervloeken. Het maakt niet uit hoe langzaam je gaat, zolang je maar niet stopt. Hij die iets vraagt is voor even een dwaas. Hij die nimmer iets vraagt is zijn hele leven een dwaas. Iedereen die een fout heeft gemaakt en deze niet corrigeert, begaat een tweede fout. Beter dan de waarheid te kennen is de waarheid lief te hebben. Vergeld het kwade met gerechtigheid en het goede met het goede. De laatste van vanavond van Confucius G luidt als volgt, Satyoki. Wie veel zelf doet en weinig van anderen verwacht, zal weinig verdriet hebben. Ook een heel goeie hoor. Toen Satyoki aapkutje gyanke bate suna. Jo Sri Confucius G ne mahagyani, the great philosoph. Uit China, 500 voor Christus, ka gyan aapne abhi suna hai. Asha umeed lekar ki in bato se kuch na kuch to, al zijn ze zo oud, hij kan het altijd in je leven toepassen. Het zijn geen oude, maar het zijn woorden en zinnen voor altijd. तो दोस्तों प्रोग्राम को बढ़ाते हैं, 20 मिनट रह गया है नौ बजने में। एक और जबरदस्त सॉन्ग आप सुनेंगे, लाइव सॉन्ग दिट के दौर द ग्रेट म्यूजिक डायरेक्टर सिंगर प्रोड्यूसर द वन एंड ओनली दादा हेमंत कुमार। कहां ले चले